মা খুট রু খানি বাহায় কে খাই অকিলাথি লেবে লেবে লেবে লেবে লেবে খামুনি কেন বনে লেবে লেবে ওয়া উকিলাথি মো কলা মেটো হয় ওই খানলে ওই মর অভিয়া মনার ওয়া বিয়া ই ও থিওয়া তো তেমা নাম খানলে আনো বাসা কা ও পে হেরিয়া কা ওয়া বিয়া কা ও বারা সোলা কা উই রা উই কা কিলাথি বা বা আনা মনে আলালা এতালা কো উই বা 5 horas y 38 minutos.